Ya ta e tu e ji ya u bu le ta su pi la ya na nang za hi wa o pa yo yo ta mu na nya na tu thi nya ยำปางเนี่ยจีนอ๋อ